আসসালামু আলাইকুম, ভেরি গুড ইভিনিং। শুভ সন্ধ্যা যে যেখান থেকে অনুষ্ঠান বাংলা অনুষ্ঠান শুনবার লাগে আপনারা টিউন ইন করছেন, আপনারা জানাই অশেষ ধন্যবাদ। আজকে আমি সিটিং ইন ফর খাজল। As usual, when one of our presenters can't make it, I usually keep the seat warm for them. After 100 divers,

শুধু বাংলা শুনতে পারবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM আমাদের সঙ্গে থাকুন।

Right, the time now is 7:30 exactly. You're listening to Diverse 102.8 FM. অনুষ্ঠানের শুরুতে কইতাম যে আজকের অনুষ্ঠানটা প্রথম ফার্স্ট আওয়ারটা ডেডিকেটেড টু সামওয়ান ওয়ান অফ ওয়েল সামওয়ান ওয়ান আই সে সামওয়ান ইজ নট সামওয়ান বাট ওয়ান অফ আওয়ার ভেরি স্পেশাল লিসনার্স অল দ্য ওয়ে ফ্রম বাংলাদেশ শি ইজ নান আদার দেন নুসরাত হু ফর হুম দিস লাস্ট থ্রি সং দ্যাট আই প্লেড ব্যাক টু ব্যাক থ্রি সং ওয়াজ প্লেড ডেডিকেটেড টু নুসরাত আই হোপ ইউ হ্যাভ লাইকড ইট অ্যান্ড আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দোজ থ্রি সং দিজ আর দ্য থ্রি সংস আই নো দ্যাট Whoever requested said these are your favorite song. So asha kori e tumar bhalo lagche gan gula. Yes. Okay, let me put a song then I'm coming. Okay. And like I said at the beginning, the second hour of the show I'll have two very special guests in the studio. We'll discuss a very important subject, which is health and well-being. So, apnara amra onushtan hunte thakba ebong asha kori apnara 9 o'clock porjonto amra onushtan hunte thakba.

Right, the time now is almost 8 o'clock. I'm here till 9 o'clock with Shudhu Bangla. This was a bonus track for Nusrat. I know you like this kind of song, so I hope you enjoy that song. আপনারা যদি আপনারা পছন্দ করে গেছে কোনো গান অথবা কিছু ডেডিকেট করতে চান, আপনারা আমরা অ্যাডভান্স আনাইতে পারবা। এন্ড উই হ্যাভ এ নিউ সেগমেন্ট নাও, এখন থেকে আমরা প্রত্যেক শত আমরা যদি চাই, আপনারা যদি আপনারা রিকোয়েস্ট পাঠান, তাহলে আপনারা তিনটা কি চারটা যারও ডেডিকেট করবা, তার পছন্দর গানগুলো আমরা বাজাইবার চেষ্টা করব। আপনারা যদি নাম নাও জানাইতে চান, কোনো অসুবিধা নাই, আমরা নাম এনানুমস রাখবো।

Right, the time is 8:45. আমি আছি আপনাদের লগে 9টা পর্যন্ত শুধু বাংলা অনুষ্ঠান লইয়া। অতক্ষণ আমরা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে ডিসকাশন করলাম। আমরা লগে আছি আশরাফ এবং ওয়ালিদ, তারা লুটন ফিটনেস পার্ক প্রজেক্ট নিয়ে তারা আলোচনা করলাম। আপনারা যারা অনুষ্ঠান হন্ডা, আপনারা দয়া করে তারা সাপোর্ট দিবা, তারা কিছু অনেকগুলো সিগনেচারও দরকার। আপনারা যদি লুটন ফিটনেস পার্ক ডট অর্গ এই ওয়েবসাইটও যান, তাহলে আপনারা সিগনেচার অ্যাড করতে পারবা। ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু আওয়ার কমিউনিটি? কারণ আমরা কমিউনিটি আজকাল অনেক ধরনের মানুষের অনেক স্বাস্থ্য, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ নিয়ে অনেক প্রবলেমও আছে। সো এই জিনিসগুলোরে ইম্প্রুভ করার লাগে তারা এই প্রজেক্টটা নিয়ে আসছে, কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, এবং একটা 24 আওয়ার খোলা থাকবো। কোনো জিমর জ্বালা মেম্বারশিপ হইতে হইলে কোনো মেম্বারশিপ হওয়া লাগতো না, মেম্বারশিপ ফিজও দেওয়া লাগতো নাই। সো ইস কমপ্লিট ফর ফ্রি। আপনারা প্লিজ সাপোর্ট দিবা তারারে লুটন ফিটনেস পার্ক ডট অর্গ এই ওয়েবসাইটে গিয়ে আপনারা লগ ইন করবা।

0: শুধু বাংলা শুনতে পারবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM। আমাদের সঙ্গে থাকুন।
1: আর মাত্র 10 মিনিটের মতো সময় আছে, আমি আছি আপনারা লগে। আপনারা প্রত্যেক সানডে 7টা থেকে 9টা পর্যন্ত আপনারা আমরা অনুষ্ঠান শুনতে পারবো। আমরা ডাইভার্স এফএম শুধু বাংলা টিমর থেকে যে কোনো একজন আমরা অনুষ্ঠান লইয়াই। আপনারা যদি আপনারা কোনো পছন্দের গান শুনতে চান অথবা কাউরে কোনো ডেডিকেশন দিতে চান, লাইক আই ডিড দিস ফার্স্ট আওয়ার অফ মাই শো, যে একলগে 3টা গান বাজাইছি, আপনারা যদি আপনার কৌরের পছন্দর গান বাজাইতে চান তাহলে আপনার কাছে আপনার মেসেজ দিতে পারবো। আমরা চেষ্টা করবো আপনারা যারাও ডেডিকেট করবো গানগুলো এগুলো বাজাইবার লাগে। আমরার যে নাম্বারটা মেইনলি হোয়াটসঅ্যাপও বেস্ট লগে আপনার লগে যোগাযোগ করতে হইলে হোয়াটসঅ্যাপ নাম্বার হইল 0756868663। আমি আবারও আপনার জানাইয়ার স্পেশালি রিকোয়েস্ট করিয়া জানাইয়ার না রিকোয়েস্ট করিয়ার আজকে যে আমরা টপিকটা নিয়ে ডিসকাশন করছিলাম লুটন ফিটনেস পার্ক নিয়ে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট আমরা কমিউনিটি এবং নট আমরা কমিউনিটি বরং লুটনের সবার লাগেও প্রজেক্টটা। আপনারা যারা ওয়েবসাইট আপনার যারা অ্যাক্সেস আছে এই কম্পিউটার অথবা মোবাইল ফোন দিয়ে আজকাল আপনারা অ্যাক্সেস করতে পারবো, আপনারা লুটন ফিটনেস পার্ক .org এই ওয়েবসাইটে গেলে আপনারা আপনার সিগনেচারটা অ্যাড করতে পারবা। আপনারা সিগনেচারটা অ্যাড করুক এবং তারা যে আমরা যে দুই ইয়াং ভাই তারা প্রজেক্টটা লইয়া আইসে তারা কোনো কেন স্বার্থ নাই, তারা একদম নিঃস্বার্থে করে, তারা কোনো পেমেন্টও পাইতো নাই, কোনো তারা এনো বেনিফিটও নাই আদার দেন হেল্পিং দ্য কমিউনিটি। সো আপনারা প্লিজ আপনারা লুটন ফিটনেস পার্ক .org এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সিগনেচারটা অ্যাড করুক টু সাপোর্ট দেয়ার প্রজেক্ট। এবং আমরা যদি যে কোনো সানডের অনুষ্ঠান শুনতে চান আমরা প্রোগ্রামটা এক সপ্তাহ থাকে, আপনার যদি লিসেন এগেইন আমরা ওয়েবসাইটে গিয়া diverseFM.com ক্লিক অন লিসেন এগেইন এনি কেন গেলে আপনারা যদি শুধু বাংলা আপনারা যদি শুনতে চান অথবা এনি আদার প্রোগ্রাম যে প্রোগ্রাম শুনতে চাইব আপনারা জাস্ট সিম্পলি ক্লিক করবা এবং সিলেক্ট করবা যে কোন শো আপনারা শুনতে চান, একর্ডিংলি আপনারা শুনতে পারবা। এক সপ্তাহ পর্যন্ত থাকে, এক সপ্তাহ পরে এই প্রোগ্রামটা ডিলিট হয়ে যায়।